বন্ধ করাছে, বন্ধ করাছে। কিচেন আসাত আমচে আল্লে না কায় বরে মাডো বাজুয়া।